পকুইচাই লিউলিচাই লিউলিচাই এমে নাই পকুই পকুচা কোনা কা পুকুই পুকুই পুকুই পুকুই নে আমি জারিক লাকি কোনা পা কা লাকি লাকি নে মন্দা গোস্তু কাই গেছে কা গোস্তু গোস্তু গোস্তু গোস্তু গোস্তু নে আমন তা গারে কি গোস্তু গোস্তু গোস্তু নে পা পকুই পকুচাই লিউলিচা কা সোয়া পরিঞ্চে কা ওয়াকান আর কি লিউ লিউ লিউ লিউ লিউ নে পা রিচা জিগুন নে কা না সোয়া পস আলকো পস পরিঞ্চে কা লিউলিচা পরি কি লিউ লিউ লিউ নে ইয়া ইয়া লাকি সা পরি নাই কি পা কা পকুই পস De aquí, de aquí, en España, amo. Cosas que caen y checa, gusto y gusto y gusto en eso. Acá, amo, Poco y poco, chaco, acá echan tallado grabar a mi maitan por el rima, zambuta el rima, chicha. A ver, hermano y mambista, el rima, ni que asociación, bueno, ganadería, fondo, ganadería, zambo. Saludo para mi hermano Andrés Anco, que yo no sé, ay, cambia, guasen, ya estamos, Hermanas, hermano, amigo, hermano Juan, mano, chaya, man, que chocan, una niña, que no sé, ay, cabataña, chá, ay, cabataña, con caicha, ya cachuena. Ya cachujina quillan de noca ausentacos radio con los manta, ¿no es cierto? Un mes, desde junio, julio, ya julio mantachón, ausentacos, va a ir que se quillan tenga quillan de hinchona, van a los mozacho, a la vista chari, que verá cocha señora, ya que se la con la tono caps por el cos, guatamantaña, así es verá cocha, Muy bien, vaya cachai, panachai, saludito para mis amigos, Piconachari, que radio Correlación, Cuscaña, Puricuchanquiche, saber, atención, con apoyado normal, atención, canca, papas silvestres, corandera, María de los Ángeles, corandera, María de los Ángeles, con apoyado, vaya cachai, atendido, son guiches, mi hermano, oncoyo, oncuchanquiche, samal, yaquicuichicho, papas silvestres, vaya cachai, que hacen santo remedio, papas silvestre original. En allá te que acompañas que casan a ver vinagre de manzana. Y mapa me eché alguien guayracocha, señora. Colesterol, hígado graso. En allá te que conanca próstata, infección urinaria. Che, un